What a great composing by महान संगीतकार the great maestro जय देव वर्मा जी, आशा भोसले जी के ब्यूटीफुल आवाज में एक अति सुंदर बयान है, मैंने चुनकर रख चुका हूँ प्लेयर में आप श्रोताओं के लिए। लेकिन उससे पहले कुछ ज्ञान के बातें हो जाए ना। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने मनुष्य इंसानियत यानी हम लोगों के बारे में इतनी सुंदर सुंदर ज्ञान से भरी बातें लिखे हैं यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये ऐसा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखते रहेंगे। दूसरा गौर फरमाए, अर्ज किया है श्री थॉमस आ कैंपस हैवसन नीदरलैंड्स मिडल एउस ऑगस्टाइनर कानोनिक स्क्राइवर एंड मिस्टिकस एन मोंटफॉल सेग 1380-1471 और थॉमस आ कैंपस ने कहा है मनुष्य के बारे में यार कि सोअस एन मेंस इनरलिक इज सो इज सेन ओवरडील ओवर द आउटरलिके डिंगन। आगे में कहा है महान संगीतकार गायक श्री फ्रैंक सिनात्रा अमेरिकन सिंगर एक्टर एंड फिल्म प्रोड्यूसेंट 1915-1998। और फ्रैंक सिनात्रा जी ने कहा है मनुष्य के बारे में, आदेश मुझे लिए एक अंधाधर कैक हु स्लिम है सिक्सेल्फ डेक्ट एंड फॉर अंदर गब्राइकर्स अल्कोहल इज द एर्गस्ट फैंड फ्रॉम द मेंस maar de Bijbel zegt heb je vijand lief. Agamemnon, William Shakespeare, beroemde Engels toneelschrijver en dichter, ook het boek geschreven en later vele malen verfilmd, denk aan Romeo en Julia. William Shakespeare leefde van 1564-1616 en heeft heel veel toneelstukken opgedragen, geregistreerd en ook heel veel boeken geschreven. Een hele beroemde schrijver en dichter. Over William Shakespeare ne kahai manushya ke bare mein arki, breng een wanhopig mens niet in verzoeking. Julie Adams, Amerikaans columnist en humorist, 1911-1999. Julie Adams ne kaha hai manushya ke bare mein aro ki, de computer kan meer werk doen in minder tijd dan de mens, omdat hij niet aan de telefoon hoeft te komen. Ja, ook een goeie. Democritus, Grieks geleerde, astronoom en filosoof. 380-460 voor Christus. Over Democritus ne kaha hai manushya ke bare mein ki, de mens geeft altijd de natuur en het noodlot van alles de schuld. Maar zijn lot is slechts de echo van zijn eigen aard, zijn eigen hartstochten, zijn eigen zwakheden. Thomas van Aquino, Italiaans filosoof en theoloog, 1225-1274. O Thomas van Aquino, nekahai manushya ke bare mein aruki, de mens is een spiritueel wezen dat om werkelijk spiritueel te kunnen zijn een lichaam nodig heeft. Marcus Tullius Cicero, Romeins staatsman en schrijver, 43-106 voor Christus. Marcus Tullius Cicero ne kaha hai manushya ke bare mein aruki, de mens is rijk door zijn geest, niet door zijn kluis. Hoewel deze ook is, als ik zie dat u zelf leeg bent, noem ik u niet rijk. Walter Frans Roland, Belgisch schrijver, 1922-2024. Wat heeft die man lang geleefd, zeg. Oh, Walter Frans Roland, nekahai manushya ke bare mein.
De mens moet er zich van bewust worden dat geweld maar een vorm van onmacht is. Herman Hesse, Duits, Zwitser schrijver, dichter en Nobelprijswinnaar literatuur 1946, leefde van 1877 tot 1962. O Herman Hesse, ik haai manusje kebarmearuki. Geen enkele mens is wreder en boosaardiger dan de normale mens. En de laatste van vandaag, Kahai Anne Frank, Joodse vluchteling en schrijfster, 1929-1945. Oh, Anne Frank, Kahai Manusje, het is een groot wonder dat ik niet al mijn verwachtingen heb opgegeven, want ze lijken absurd en onuitvoerbaar. Toch houd ik ze vast, ondanks alles, omdat ik nog steeds aan de innerlijke goedheid van de mens geloof. Ja, wat een kippenvel van te krijgen, zeg. Dan maar udaharan kuch kahavte suna jo manushya ke bare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ja, zo heel lekker in baton kom ja, surtaon ko sunaya ki kuch na kuch in baton se to zarur hum log seekhte hi rahenge. Program ko aage badhate hain, agla bayan sunane ko ja rahe hain ek mashhoor gaane wali purane zamane ki, Sri S. Janki ji. Dinkers Urvashi.

0: फटा पोस्टर निकला, हीरो इसी फिल्म से हमने पेश किए हैं, मैं रंग शरबतों का तो मीठे घाट का पानी अभी आप सुन रहे थे।
1: एडवोकेट उनका तौर आनंदराम सूद वकालत का काम करता है, जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
2: इनगेस्क्रेवन एन गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फान द ऑर्डर अलगेमीने रेक्सप्रैक्टिक हिएरोंडर वाले बर्गरलिक रेक्ट ऑफ्टवेल सिविले ज़ाके बेस्टुर्सरेक्ट एन स्ट्राफरेक्ट पर्सोनन एन फामिलीरेक्ट सोअल्स एक्सस्केडिंग अलिमेंटासी ज़ाके ओमगांग्सरेगेलिंगे औडरशप एन एरकेनिंग जेगदरेक्ट मेट फोलगेंडे गेबीडन जेगदबेस्केर्मिंग्सरेक्ट ओंडर टुसेगस्टेलिंग उइट हुइसप्लाट्स en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindustani Radio, Radio Faro.
5: Digitale radio, Fahonfm.nl.
6: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. Afgebroken motoronderdelen hebben vorige maand het raam van een Ryanair vliegtuig vernield, waardoor een man deels naar buiten werd gezogen. Dat schrijven Amerikaanse onderzoekers in een voorlopig rapport. In de rechtermotor van de Boeing brak vlak na het opstijgen een blad van de turbofan af. Rondslingerende stukken braken het raam en beschadigden de romp. Zolang het onderzoek nog loopt, geeft Ryanair geen verdere reactie. De eerste boeren zijn aangekomen bij het provinciehuis in Den Bosch. Ze demonstreren omdat Provinciale Staten van Noord-Brabant debatteert over het intrekken van de vergunningen van 5 pluimveehouders. Boerenorganisaties zijn woedend. Ze vinden dat je moet kunnen vertrouwen op een geldige vergunning. Met het protest willen ze hun collega's een hart onder de riem steken. De Duitse autoriteiten zijn vanochtend begonnen met de evacuatie van 1800 inwoners van het dorp Jay vanwege een natuurbrand. Het vuur is het dorp tot zo'n 200 meter genaderd. De bewoners zijn opgevangen in een basisschool in een nabijgelegen dorp. Jay ligt op zo'n 40 minuten rijden van de Nederlandse en Belgische grens. Het leger helpt mee met het vrijmaken van bospaden voor de hulpdiensten en ook blushelikopters worden ingezet. En in het Noord-Hollandse Heiloerbos is een stel betrapt terwijl ze illegaal kampeerden en barbecueden. Vooral barbecue in het bos is met deze droogte ongewenst. Toen ingeschakelde handhavers aankwamen, waren ze al gevlucht. Stille getuigen waren menselijke ontlasting, gebruikt toiletpapier en een lege wc-rol. Toch kan het stel wildkampeerders worden achterhaald. Iemand heeft namelijk foto's van hen en hun auto gemaakt. Het weer nog. Vandaag hebben we nog te maken met een hoge drukgebied dat zorgt voor zonnig weer. De temperaturen lopen op van 30 graden in het noordwesten tot wel 37 graden in het zuidoosten. Vanaf morgen slaat het weer om, het wordt wisselvalliger en de temperatuur gaat omlaag. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
8: हर दिल से हमारा नाता है, हर दिल से हमारा रिश्ता है। हमेशा की तरह आज भी होंगे कुछ ऐसे मीठी मीठी प्यारे प्यारे बातें ऐप द्वारा। मैं हूं आपकी खिदमत में अनिल सर, जो अब से लेकर हम 3 बजे तक तुम्हारा साथ देंगे, हमारा तुम्हारा साथ रहेंगे 3 बजे तक। जहां तक की आवाज़ पहुंचे, वहां तक हमारा प्यार पहुंचे, पैगाम पहुंचे। आप सब चुन है फाहुन हिंदुस्तानी रेडियो पे, जो दनाक शहर से प्रोग्राम को हम बना करके सजा करके आप तक पहुंचाते हैं। अभी हमारा कोलेगा फियंती से भी आप सुन रहे थे फियंती, और मैं अब से लेकर 3 बजे तक आपके साथ रहूँगा। ठीक है दोस्तों, फिर से एक बार सभी को राम राम, नमस्कार, सलाम अलैकुम। हर एक आज फ्राइडा है, देखा जाए फ्राइडा 15 अगस्त से शुरू चुका है और आज जुमा है। हर एक को जुमा मुबारक हो। हमारा जितना मुसलमान भाइयों बहनों है, जुमा मुबारक हो। हमारा प्रोग्राम है आज के प्रोग्राम, मैंने बना करके सजा करके लाया हूँ, जो आप तक मैं पहुँचाऊँगा आप लोगों तक। प्रोग्राम ऐसे है दोस्तों, आज 1 बजे से अभी से 11 बजे से 12 बजे तक हमारा कुछ फिल्मी, कुछ हिट सॉन्ग से, 2 मूवी है जो बहुत हिट था, उन दोनों फिल्म के गाना मैं आप लोग के सुनाने वाला हूँ आज 1 घंटे। उसके बाद 12 बजे से 1 बजे तक खाने का, लोग खाते हैं कुछ ब्रेड खाते हैं, جو بھی آپ کھائیں گے کھانے کے وقت پہ ہم کچھ بیٹھک گانا سنانے والا ہوں. 12 بجے سے 1 بجے تک بیٹھک گانا ہے, 2 بجے سے 1 بجے سے 3 بجے تک ہوگا سوال اور جواب پروگرام. سوال اور جواب, ہم سوال کریں گے, آپ ایپ دوارا مجھے جواب دیجئے اور ہر ایک صحیح جواب پہ آپ ایک گانے کو مانگ سکتا ہے سننے والوں. اور یہ میرا آج کا پروگرام ہے. میں آپ سب کو کہتا ہوں ایک شبھ دن ہو, فرائیڈے مجھے فرائیڈے ویکینڈ آ چکا ہے گا اور ہر ایک اس پروگرام کو سنتے ہیں. کافی لوگ ہیں دور دور سے پروگرام کو سنتے ہیں, ہر ایک کو بہت بہت شکریہ جو آپ لوگ پروگرام کو سنتے ہیں. اور کافی ایپ ہے, کافی ایپ آ چکا ہے. سوال میں نہیں, ابھی سوال نہیں کیا ہوں. آج کا جو سوال ہے دوستو, آج سوال لائنیں کھل چکا ہے, ہمارا تار کھل چکا ہے. آپ لوگ مجھے سوال سن کے مجھے جواب کو ایپ دوارا دیجئے اور گانے کو مانگ کیجئے. میرا سوال ہے, ایک آدمی دوسرے آدمی کو چمڑا نکال رہا تھا یار, چھری سے ہو کر چمڑا نکال رہا تھا, باقی اپنے روئے لگا لو کون چی با کہہ کر تو رو تھا اور کون چی ہے, کیا ہے, کس لیے وہ رو رہا تھا. ایک آدمی دوسرے آدمی کے چمڑا نکال رہا تھا, ایک چمڑا نکال رہا تھا اور کہ بہت جی نکالے اوکے اوکے پلا ہے اور وہ روئے لگل, وہ روئے لگل کیونکہ پلا تھا, روئے لگل کہہ کر تو رو تھا اور کون چی وہ کرا تھا,

0: जी हाँ दोस्तों, मूवी प्रोफेसर निकंजन 62 का आवाज से देकर शम्मी कपूर और कल्पना ने इसमें काम किया था और चला गया था हाईवे, सुरीनाम हाईवे से, जहाँ प्रभा भी प्रोग्राम को सुनती ही, और सही जवाब को दिया था प्रभा प्याज। ठीक है, आपका नाम मैंने गाने को कर दिया है और हम चलते हैं दोस्तों। बताना चाहते हैं कि प्रोग्राम कैसे जहाँ तक हमारा आवाज़ पहुँचा है वहाँ तक हमारा एक बार फिर से प्यार पहुँचे, मोहब्बत पहुँचे, हर एक जो प्रोग्राम को सुनते हैं। मैं बहुत खुश हूँ कि लोग ऐसे प्रोग्राम को सुनते हैं, काफ़ी ऐप है। अभी मुझे गाना को चलाना है, अभी एक घंटा का टाइम है, अभी एक घंटा और टाइम, एक घंटा हम आपके साथ रहेंगे। 3 बजे तक हमारा तुम्हारा मिलन है, साथ है, ऐप द्वारा हम लोग के मिलन है, कुछ बातें होते हैं, काफ़ी ऐप है, अच्छी अच्छी बातें हैं। और देखा जाए, हम चलते हैं न्यूज़ और रिक्लामों की तरफ। यूं गया यूं आया, एक घंटा और हम आपके साथ रहेंगे, तब तक के लिए हम न्यूज़ और रिक्लामों को सुनते हैं।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं। सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736372047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ram Soet Wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Door de oorlog in Iran en hogere energieprijzen daalt de koopkracht van de doorsnee Nederlander in 2027 met 0,3%. Dat blijkt uit ramingen van het Centraal Planbureau. Dit jaar stijgt de koopkracht nog met 0,6%. De Nederlandse economie groeit volgend jaar naar verwachting met 1,2%. Bij een ongeluk op de A59 bij Hees zijn 2 mensen omgekomen en een onbekend aantal mensen gewond geraakt. Volgens de politie zijn er 4 auto's bij het ongeluk betrokken. De snelweg is op dit moment volledig afgesloten. De politie verwacht de weg rond 4 uur vanmiddag weer vrij te kunnen geven. Organisatoren van het boerenprotest dat vandaag voor het provinciehuis in Den Bosch wordt gehouden vinden het verschrikkelijk dat er 2 mensen zijn verongelukt bij een file op de A59. Het podiumprogramma met sprekers buiten het provinciehuis gaat door, maar in ingetogen vorm. Er wordt tussendoor geen muziek meer gedraaid. Dat zegt de Zuidelijke Land- en Tuinbouworganisatie namens de partijen. Op het DFDS-terrein in Vlaardingen, van waaruit veerdiensten naar het Engelse Felixstowe vertrekken, heeft de politie 12 migranten aangetroffen in een Turkse vrachtwagen. De chauffeur is gearresteerd op verdenking van mensensmokkel. De groep bestond uit mannen en vrouwen, waaronder mensen met een hoge leeftijd. En dan het weer. Vanmiddag is het zonnig en droog. Bij een matige wind uit het westen is het 35 tot 38 graden. Vanavond is het eerst nog zonnig, later in het zuiden wat bewolking. Vannacht koelt het af naar 19 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
0: जी हाँ दोस्तों, जी हाँ, आप सब चुन है फाहुन हिंदुस्तानी रेडियो पे देवगी लव। ठीक है दोस्तों, हम चलते हैं आगे, बढ़ते हैं आगे। میرا بھی کچھ حق بنتا ہے آپ لوگ کے سنانے کے لیے. ہم اپنے طرف سے اور ہمارا پورا ٹیم کے طرف سے ہر ایک جو پروگرام کو سنتے ہیں آج بھی اور ہر دم سے جو لوگ پروگرام کو سنتے ہیں, پورا فاہون کی ٹیم سے ہمارا ہر ایک کو لکھا اور ہمارے طرف سے آپ کے نام دکھا جائے. میرا پیار بھی تو ہے, یہ بہار بھی تو ہے, جیسے آپ سب ہمیں پیار کرتے ہیں اسے ہم سب آپ لوگ کے بھی پیار کرتے ہیں. مووی ساتھی سنگر مکیش دکھا جائے, میوزک ہے جو میوزک سجا کر کے بجا کر کے لایا ہے وہ نوسات ہے اور لائرکس چلے دیکھا جائے, ہاتھ سیاہی جو سیاہی سے قلم پہ لکھا گیا ہے وہ ہے مجرد سلطان پوری. رجت کمار فینتی مالا اس میں کام کیا ہے, فلم ساتھی.
8: میرا پیار بھی تو ہے
0: ناموسی لطیم فن فاہون ہندوستانی ریڈیو فور یلی
8: تم بھی گاؤ.

ऑन हिंदुस्तान रेडियो पर आप ट्यून है, आप सुन रहे प्रोग्राम गीतों का संगम राजन के साथ। फील बरेक्त फील हिस्स को पात हुई एंड हो फॉर इंटरेक्ट इन अफ्रेट से मिक्र कैस्टल एंड रोपन एम्पल 5 किलोमीटर आत हुई से तू कम बस अम्स्टरडम तुसन न्यू गेन सेट एंड इंटरेक्ट लेट्स रेन 7 किलोमीटर आत हुई इंटरेक्ट से तू कम बस तुसन अफ्रेट कदरमानसन एंड अफ्रेट कैरेक्ट्रिल 8 किलोमीटर Atwee, zet ook een bos Amsterdam tussen Nieuwegein-Zuid en Utrecht-Leidse Rijn. 8 kilometer. Or file he. A4. Op de A4, Den Haag-Amsterdam tussen Hoofddorp-Zuid en Knooppunt de Hoek. 2 kilometer. Wapper, ik motorkar ka technische problem he. A4, Den Haag-Amsterdam. Tussen knooppunt Burgerveen en knooppunt Badhoevedorp 1 kilometer. Wat heb er bij? Ik motorkar ga problem het technische karbaar het dus zo. A7 Den Oever Heerenveen. Tussen Britsandijk en Afrit Zurg 3 kilometer. A12 Utrecht Arnhem. Tussen Afrit Oosterbeek en knooppunt Waterberg 7 kilometer. A12 Arnhem Duitse grens. Tussen knooppunt Ouddijk en Duitse grens 2 kilometer wapper grenscontrole Joortorse Horahe. En ga op Duitsland gaan via A12, Oude Dijk aspas zit, Tjarek naar de zo, wapper Jebbetjes grenscontrole Horahe is Samipal. Orfile he A15, Aeroport Rotterdam tussen havens 4700 tot 6200 Afrit Brille. 5 kilometer. Oudvielen hij A15 Gorinchem, Rotterdam tussen knooppunt Gorinchem en Hardingsveld Giessendam. 7 kilometer. A16 Breda Rotterdam tussen Breda Noord en Dordrecht. 12 kilometer. Een kapotte vrachtwagen, raadstipper hij, rechter, rijstrook band hij. A17 Dordrecht Roosendaal tussen Oudenbosch en Roosendaal en Roosendaal West 4 kilometer. En op A27 Breda Gorinchem tussen knooppunt Hooipolder en industrieterrein, ja, industriegebied Avelingen 15 kilometer. Wapper ik vrachtwagen ka aan een mobiele raste per Girge Hedosto of Rasta Bandhe. Toen je het ik dat chota sa file berichte dilko deko, chahra na deko, nahi nahi, chahra kya dekte ho. चेहरा क्या देखते हो, दिल में उतर कर देखो ना।

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.